0: রে ভাই বড়ি মনোহারী, লুগু জিনগা পারসনাথ, বনে দেখা মেঞ্জুর নাচ, নদী জড়িয়ায় মারে হিল কোরি, রে ভাই বড়ি মনোহারী। আর বসন্ত ঋতুকে এগো গীতে, বিতলাই হেমন্ত ঋতু অইলাই বসন্ত রে, হুলসলাই হেমর জিয়া দেখি ঋতু রাজ রে, আম্বা মঞ্জেরি গেলে মহুয়া খোঁচাইল রে, ধরতি ধাধায় ভাই নাওয়া রঙেক পাত্রে। হেমন্ত ঋতু বিত গেল হই, বসন্ত ঋতু আই গেল হই, আম মহুয়াকে মঞ্জর মহকে লাগল হই, এইসন সময়ে সব গাছে লৌতন লৌতন পতই নিজগল হে, চারো ধার হরিয়র দেখা হে, যাকরা দেখকে ধরতিও ইতরাই লাগল হি। আর আম্বা মঞ্জরে মধু মাতল রে, তৈসনে আমার পিয়া মাতল যায়, তকরে সঙ্গে এগো ঢেলুয়া গীত যে মানে ঝুলা গীত, নিমাতরে সুতলে রে দাদা আম্বাতরে রে চোর, গোড়াকে পেঞ্জনিয়া রে দাদা লইয়ে গেলে রে চোর। আর কাহা সে উমড়ালে কারি বদরিয়া বল সখি মোর, বুঁদে বুঁদে বরিসাই পানিয়া, গরজি বরসিয়ে ঘনে ঘনে মলকাই বল সখি মোর, উমঙ্গে উমড়াই নদিয়া, সখি কুঞ্জা বনে সখি কুঞ্জা বনে, টান জাগে হামর মনে সখি কুঞ্জা বনে, তুরুরুরু বাঁশি বাজে টেসু ফুলে বনে বনে, পঞ্চম সুরে কাবে কোকিল সখি ফাগুন মহিনে কুঞ্জ বনে, লালে লাল শালুক ফুটে পোখরীকে কোণে কোণে, মুচকি মুচকি চাঁদ হাসে গগনে কুঞ্জ বনে। ই লেখে খোর্থাকে ঢের ঢের লোকগীতন মে পর্যাবরণকে সঙ্গে প্রকৃতিকে প্রেম দেখা হে, ইসব খোর্থা লোকগীত সব মে বসন্ত ঋতু মে লাল লাল টেসু পরাস ফুল সে বনকে সুন্দরতা দেখা হে, তো আমেক মঞ্জরকে বীচে কোয়েলেক মধুর সাড়াহ শোনা হে, এক বটে বাঁধে লাল লাল শালুক ফুল ফুটল দেখকে আকাশে মন্ডরেওয়ালা চাঁদ মুস্কি মারে হে, তো দোসর বটে সাঁঝেক সময় স্ত্রী আপন পতিকে কহি যে সূর্যাস্ত ভই গেল হই, ঝিঙ্গা ফুল ফুট গেলে হে প্রীতম, আমার খাতির ঝিঙ্গা ফুল গাঁথ দে, আমি ওকরা আপন খোঁপামে লাগাইব, আর আখরাই আমার সঙ্গে চলা, উমঙ্গ সে আমার হৃদয় নাচে খাতির ব্যাকুল হবে লাগল হে। এহ সবকে সঙ্গে আমকে মঞ্জর মে রস ভরেক ভাঁরা লোভাইক সঙ্গে প্রতুল রূপে পতিকে প্রেম রূপে দেখল গেল হই, আর প্রদূষণ মুক্ত নিম গাছে হেঁটে নিন্দ লাগেক বাদ দেখা হে, তো সাফ আর থির পানিক ভিতর মাছ মছরিক উন্মুক্ত খেল, আর হেনমেন সব পর্যাবরণ আর প্রকৃতিকে সঙ্গে জোরনার দেখবে হে।
1: এই জানকারী কর সাথে আব হামরে কর বেরা সিরায়লা, আর এখন হামরে মন খোর্থা জানকারী করত রহি, যেকে জানকারী দে রহে মহেন্দ্রনাথ গোস্বামী। আর হামরে মন যাতে যাতে বতায় চাহব কি
2: এই কার্যক্রম কর প্রস্তুতি রহে প্রভু শরণ কর,
1: তো একরে সাথে সব ভাই বহিন মন কে
2: জোহার।